মোহে বল বস দালিয়র বিনা মুসম ফি তরিক হুকুক আকফাত বাহু কুল্লাহিন ফাহিমনি ফাবহাস আন নামুসাক ওয়াহফাযহু বিকুল কলবি ইহদিনি ফি সাবিল ওয়াসায়াক ফিনি আওয়িত আমিল কলবি নাশাহাদাতাক লাইলা যুলম أردد عيني لألا تعين الأباطيل وفي سبلك أحيني ثبت قولك لعبدك في خوفك وانزع عني العار الذي حذرت منه فإن أحكامك حلوها قد اشتهيت وصاياك فأحيني.